জুনা জুনা কে বল, আঁখা খোলো না প্লিজ, জুনা জুনা আঁখা খোলো না, জুনা আঁখা খোলো না।